0: and Strait of Hormuz will be open to all immediately afterwards. India beat Afghanistan by 7 wickets in rain-affected first one-day international cricket at Dharamshala. And in ICC Women's T20 World Cup, India to begin their campaign against arch-rivals Pakistan in Birmingham this evening. And with that, we end the morning news. Have a nice day.
1: প্রথমে সমাচার প্রভাত পরে মর্নিং নিউজ শুনিলে রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লি আকাশবাণী জয়পুর আরম্ভ করুছ আধুনিক গীতর কার্যক্রম সুর লহরী প্রথমে শিল্পী জিতেন্দ্র পটনায়ক

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা
1: 1974
2: শিল্পী মানে হলে জিতেন্দ্র পটনায়ক এবং মধুমিতা মহান্তি।

0: নানি নমস্কার মো চিত্রসন সব কোচ নানি
1: নিয়মিত কালার
0: হ্যাঁ না এবে আমার নবতম ইয়ে উত্তম কোলে নানি আমার ভানি পাটনারে যাইতো নানি
1: আচ্ছা কোন সব কোলে সেটি কোন্তো
0: দেইতেলে নানি
1: হুম
0: 12 খন্ডে খন্ডে যাইতেলে নানি
1: 12 খন্ডে খন্ডে দিয়া যাইতিলা বলি কোয়া যায়নি সেইটা পকাইকি আপনমানকু সম্বর্ধনা দিয়া যাইতিলা কাহিকি না আপনমানে হউছন্তি নিয়মিত শ্রোতা আকাশবাণী ভবানী পাটনার রেগুলারলি ফোন করতে সবু প্রোগ্রাম শুণতি যোড়ি হুম স্টেশন সহিত সেই আপনার সম্বর্ধনা দিয়া যাই বহুত
0: বড়
1: কো গীত শুনবে চিত্র সেন
0: নায়ক ফিল্ম
1: ঠিক আছে
0: ধন্যবাদ নানি রহিলে নমস্কার জয় জগন্নাথ।

0: দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুলিকে voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্যে ডাউনলোড করিপারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কু কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: আরে এটা একদম সিম্পল।

0: Banji.
1: Ha mama.
0: Ai loose.
1: Ai ligai mui je dekhni tu ya ga na ila kenti boli kori
0: mama tum
1: bate golu boli kori mui khoj
0: na na mui ga kai thi baya le jokon te lajbi bolus ne
1: ale ma bhai bhani man ja re ben juar koruta
0: kor ga ya re tu juar na korbe mu ko khoj chala jagi re bolu chi
1: sat bhai bhani man ke mui dai mati juar kor delin bhai bhani man juar juar
0: ele muke got khata china pore nai
1: কেন্তি হেলা
0: কেন্তি চিনা পড়ে নাই বলে এবে দেখ কার আলে গাড়ন নসি কি নাই আমার লোক তো জেন্তি আলে ডিসের লোক যাবু কোন গুনিয়া লোক যাবু কাটা আলে দেখাইবু জেলা ফুকা করবু কুকুরা মহারা মারবু মন মুদা তি পাইবু এসব পাইটি করবু তা তার পচ্ছে জিড়কি বেলে ন এলা বলে গাঁর চার লোক কইলে বলে ছিড়কি বলে আসপত্রি দারিগার যাবু মাতর মুই কই বাটা আলানি সে লোক নাকি ভিড় বাড় এলা বলে আমি হাসপত্রি খাই পাই যাবু হাসপত্রি যাই করি পচে সে গুনা ডিসের কল না
1: নাই সেন্তি না হে মা
0: এটা মিশা করু সেটা মিশা করু জোনটা আমাকে বিশেষ লাগছে যেমতে হলে আমাকে বলে আমাকে লাগছে নাকি আমাকে নিশা আবার আছে সে এসি খাইলে কি দেশি খাইলে জোনটা খাইলে নিশা আলে ছিটলা
1: ছিটলা
0: সেরকম কই বাটা আলামি এবে হাসপত্রি লোক গোট লোক গালা সিটি ডাক্তার কইলা কি নাই আখে রকত নাই বললা রকত নাই বল বল নাকি সিটি সমান মু উতরাই দিয়ে করে সব লোক বসে দিলা কেন করবে রকত কন্তিটা গেনবু খাইটা বলি করি সেটা কথাবার্তা পড়ি গেল বলবে এলে রকত তো গেনবা না মিলে রকত গোটে জিনিস গোটা অমূল্য জিনিস সেটা গোটে তার মূল্য নাই কন্তি গেনবা মিলছি কি
1: নাই
0: এলে আমি কাইটা করবা লাগছি জন আমার রোগী আছে তার ঘরের লোক কি নইলে তার বন্ধু বান্ধব কি নইলে তাকর গাঁর লোক মিশা আমি চেষ্টা করবার আছে তাকে যেতরা রকত লড়া সেতরা রকত আমি দেবাকে লাগছি তার সঙ্গে সঙ্গে এবার যখন রক্তদান শিবির মহিলানি সিটি মিশা আমার দেবাকে লাগছি কাই পাই বইলে এবার তা মকে গোটে এবে জোরগুর লড়া পড়ি গেল রকত মুখের লোক ন মিললে কেন করবু আগ তো আমি খেয়াল দিয়ে দিলে সিটি রকত মনে রাখতে রকত রয়েছি সেটা আমাকে লড়াকে দিয়েছি
1: লড়াকে দিয়েছি
0: আর কে আল দিতে ভাই নাই সরকার তো দেশি সরকার কে রকত তৈরি করছে কি আমি
1: দেলে তো
0: সেটা আমার লোক জানবাকে পড়ছে
1: জানবাকে পড়ছে
0: যদি মুই দেখলি আছি বললি কাকে যদি রকত লড়া পড়লা তুই গোটে দেব বাবু বলে খুন তুই আগে দেখলো আসেনি কাই গে লড় লড়াই করে আছি সুকি গাল নিখাই গে মোর জিভে বললা রকম কথা
1: কইতে কই ভাই আছো মামা
0: মাতর তার গোটে হিসাব আছে সেটা আমি নকু বাবু গোটে ডাকলু আছো আজি বিশেষজ্ঞ বাবু সে এলানি ডক্টর সন্তোষ কুমার খুমারি সিনিয়র শিক্ষক আচরছে আর কোঅর্ডিনেটর রেড ক্রস থানে আচরছে বলে এ যখন সেবা করবার ভিতরে সে আচর হলে বাবুকে আমি স্বাগত করু মাত্র নাকি আমার ভাই বোন মনকে বলে কই দিতা বান্ধবান জীবনকে দেখা বান্ধবান জীবন আজের বিষয় এলানি রেড ক্রস বলে কাইটা আর আমার বিশেষজ্ঞ আচর ডক্টর সন্তোষ কুমার খুমারি সিনিয়র টিচার কোঅর্ডিনেটর রেড ক্রস এ বাবুকে তুমি আজ রেড ক্রস বলে কাইটা রেড ক্রস বিষয়ে তোমার জোনটা তোমার মনে আইলানি সেটা তুমি সলকে সল খাতা বার্তা ই করে ফোন লগে খাতা বার্তা ই দিয়াস তোমার পর্সন জোনটা আছে ফাতার দিয়াস আর সে মানে তোমাকে সে উত্তর দিয়ে দিছি আলে আমার ফোন নম্বর কই দেবি যে যেমন জানত সেমন তো করবাই যে ন জানত তাকর ফোন নম্বর কই দেবার আছে কি নাই ফোন নম্বর গেলানি 06854230690 আরে গোটার কই দিবি তন্দ্রা তন্দ্রা কই দিলি 06854230690 এ নম্বর লগে ফোন করা আমি বসলু আছু আমার বাবু মিশা বসলা আছে সব তুমি উত্তর পাইবা তাহলে বাবু জুয়ার লাগো
2: জুহার
0: তোর পরিচয় লোক দিয়ে দেশ
2: মো না হচ্ছে ডক্টর সন্তোষ কুমার খমারি মো পূজারী উড়া পিএমসি হাইস্কুল র সিনিয়র শিক্ষক আছি তার সহ রেডক্রস জুনিয়র রেডক্রস র কাউন্সিলর এবং কোঅর্ডিনেটর আছি
0: বল কথা বাবু আমি ডুল লোক গোটা দারলো কাইবে বলে এবে রেড ক্রস সপ্তাহ চাললা তো পুনি কি আজি খাই দিন পুনি গটে আজি
2: আজি হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস
0: হ্যাঁ এ রেড ক্রস ভিতরে আদাইছি কাকি নাকি সেটা
2: আগে
0: এলে বল দিনে ডুল দিনে আমি ডুল লক্ষ্য দাঁড়লো আমার

0: আলোড়ন কৈ দিয়া চলক।
1: দেখন্তু স্যার মু এই কথা আগৰ কৈ সারিছি যে ৰেড ক্ৰছৰ উদ্দেশ্য হৈছে মানৱ সেৱা কৰিবা বিশ্বৰে, ই হৈছে ৰেড ক্ৰছৰ উদ্দেশ্য, জৰুৰী সময়ৰে ঠিয়া হৈ লোকক সহায় কৰিবা ৰেড ক্ৰছৰ মুখ্য কাৰ্য। আৰু যে দ্বিতীয় প্ৰশ্ন আপোনাক ৰহিছে, জনে ব্যক্তি ওঠৰ বৰ্ষৰু আৰম্ভ কৰি পাৰিব পঁয়ষষ্ঠি বৰ্ষ পৰ্যন্ত, আৰু সি নিহাতি তাৰ পুৱ পিলা হিচাপে তাৰ পঞ্চাশ ওজন কেজি নিহাতি ৰহিবাৰ আৱশ্যকতা অছি,
2: কমচে কম
1: কমচে কম।
2: হেলে শুনলা মোহন বাবু, গুণ্ডিচা যাত্রা হলে আমাকে ডাকবাস কি না
3: ডাকবো
2: জোয়ার লাগো, ধন্যবাদ লাগো।
1: বহুত বঢ়িয়া প্রশ্ন আপনার পচারছেন, গোটে ঝিও পিলা এগারো প্লস রহিলে রক্ত দেই পারিব, এগারো পয়েন্ট রহিলে, আর গোটে পুয় পিলা চৌদ প্লস রহিলে বারো প্লস রহিলে মধ্যে সে দেই পারিব।
2: শুনলো সুবানজি, সব আজ পাতারিগো সারাই বসবা কি কাইছে ফোন আইলানি
3: আলে আলে। হ্যালো রেডিও কে পচারু,
2: হ্যালো রেডিও কে পচারু,
4: নাও বিইং রেকর্ডেড,
2: হ্যালো রেডিও কে পচারু। জোয়ার জোয়ার কে কইলাসনি বাবু, কোনতেনি কইলাসনি হনে জবর করি কোয়া কা শুনিয়ে না, আম ডোরা লোক
5: শাশ্বত মহাপাত্র কইছে,
2: হ্যাঁ এবে ডোল শুনিয়েলা এল বলা চাস তো
3: আলে কাই প্রশ্ন আছে কোয়া বাবু।
5: রক্ত
2: দেখলে
1: দেখ
2: রকত দেলা পরে কাই কে সুবিধা মন দেলাইনি,
1: ধন্যবাদ। রক্ত আপন নমস্কার, আপনার যেত রক্ত দৌঁতি যে রক্ত নৌকরি তাঠার আপনার অধিক লাভ অছি। প্রথম হচ্ছে রক্ত দেলাপরে আপনার রক্ত সরকরার কোণী কোলেস্ট্রল জমা হবনি, যদি কোলেস্ট্রল জমা হনি তাহলে আপনার কোণী হার্ট আটাক হৃদয় রোগ জনিত কেবে হবনি, প্যারালিসিস হবনি, আর আপনার অলগা কোণী রোগ যদি তৈরি হচ্ছে শরীরে তাহলে এই রক্ত আপনার নেলাপরে ল্যাবরেটরিরে তৈরি চেক করা যায়, পরীক্ষা নিরীক্ষা করা যায়, এবং যদি কিছু ডিফেক্ট বাহারে আপনার কল করা যাব, আপনার জাঁপারে সেটা দ্বিতীয় লাভ আপনার। আর প্রথম জিনিস হচ্ছে যেত রক্ত প্রতি আপনার নিয়মিত ভাবে যদি আপনার রক্ত দৌঁতি তাহলে আপনার শরীর বহু উন্নত রহবা সহ কেবে অন্য কোণী রোগের ইমুনিটি শক্তি অধিক বড়ে এবং এতে শীঘ্র কোণী রোগ আসিপারে না। আর তৃতীয় নম্বর জিনিস হচ্ছে আপনার যে উনিশ চারিরে দিয়েছেন আপনার চাইলে আর তার জস্ট নবে দিন গলাপরে পুণিথরে আপনার দিয়েপারে। এবং আর যে লাভ কথা পচারিছেন, যদি আপনার চাকরি জন ব্যক্তি করছেন জন এমপ্লয়ী হয়েছেন এবং সে রক্ত দৌঁচান তাহলে তাঁকর যেত সিএল অ তা সহ আগোটি সিএল ব্লড ডোনর হিসাবে দিয়া যায়, এবং রক্তদাতা যা হলে সমাজের গোটে অগ্রণী সবুঠ উপরে থাকা লোক যেহেতু সে সমাজ জীবন বঞ্চুচার তেমন তাঁর গোটে সোশিয়ালি গোটে স্বতন্ত্র পরিচয় রহি সম্মান রহি, ইয়ে হচ্ছে আপনার লাভ। আর অলগা লোক রক্ত দেলাপরে গোটে নৈসর্গিক আনন্দ মিলে যে আপনার গোটে লোক বঞ্চাই পারে আপনার রক্ত বড়কা রক্ত দিয়ে, এই লাভর আজ্ঞা বিকল্প নাই স্যার।
2: হ্যালো শুনলাস বাবু, রকত এমনি দিয়ে লোকর জীবন বঞ্চাইতে রা আর এমনি আমার সঙ্গে কথাবার্তা হইতে আল জোয়ার লাগ,
5: নমস্কার
2: এলে মানে ভাল কথা গোটে কইলা নাকি বাবু, যে কেমতি রকত বঞ্চলে আর গোটে ফোন আইলেন কথাবার্তা হইদ তার পথে আমার কথা। হ্যালো রেডিও পচারু,
6: হ্যালো মামা জোহার,
2: জোহার জোহার কে কইলাসনি ব্রাঞ্জি কোন দিনই কইলাসনি,
6: বরগড় সন প্রভাকর কইছি,
2: হ্যাঁ স্বর্ণ প্রভা দিদি বলা চাস,
6: হ্যাঁ ভালো আছে মামা,
2: হ্যাঁ তোমার হাত কি গোড় কেনটা মেরে গলা ঠিক হলো কি,
6: হ্যাঁ নুহে ঠিক হয়ে মামা হাত ভাঙি দিলা যে
2: ঠিক হলো কি বললি,
6: সবু কাম সব করেছে বাকি টিকে সিধা নাই হ্যাঁ বার পুরা মামা,
2: হ্যাঁ সিধা আইছি আমকে কুকড়া পোড়াই করে খাইবা দিলে সিধা হই যাইছি।
3: আলে দিদি কাই প্রশ্ন আছে কোয়া,
6: সমস্ত রক্তদাতা মানুষ মোট স্বেচ্ছা অভিনন্দন
1: জনা,
6: তো মো প্রশ্ন হল আজ্ঞা বর্ষক গোটে পুয়ে কেতর আছে ঝিউটি কেতর
1: ধন্যবাদ। এই প্রশ্ন মু আগরু কই সারিছি, তো আপন যদি গোটে পুয় পিলা বর্ষক প্রতি তিন মাস ব্যবধান রে দেই পারিব, তো বর্ষক সে চারি থর দেই পারুথিবা বেলে জনে মহিলা বর্ষক চারি মাস ব্যবধান রে দেই পারিবে, তেনু সে বর্ষক তিন থর দেই পারিবে, এটি কোনসি অসুবিধা নাই। এটি আগরু কথা মু জড়ি দউছি, জনে লোক যদি মাসিকা সময় রে দেই পারিব কি না হঠাৎ দরকার।

0: গীত নাচ গপ হোলা মনটা আনন্দ লাগবে
1: জীবন
0: কিস অছি ভাই না কিস ধর কিস ধর হেলা যে ভাই না কালি কুয়াড় গুড় যাই বল সে চাষী ভাই গুড় সহ ভেট কাটে বল
1: না আমার কুমলি র গোটে আমার চাষী ভাই
0: তোমার শিবাট তো বেশি।

0: যোগাযোগ
1: শুকো দুকো টিকে
0: তোমার গাঁ র কথা না পচারি কি বুঝি দেবা হ্যাঁ এই ক্রমে চাষী ভাই মনর কথা আজির ক্রমে আজির চাষী
1: হো
0: শুনে দেবা হলে
2: আজ্ঞা নমস্কার
3: নমস্কার আজ্ঞা
2: আপনার পরিচয় টিকে দেবে কি
3: আজ্ঞা মু বরিগাঁও ব্লক কুমুলি রু নবকৃষ্ণ ত্রিপাড়ি কই যাবি
2: আজ্ঞা আজ্ঞা আপন কোন ফুর্তিরে জন চাষী
3: আজ্ঞা
2: কত একর খন্ডে আছে আজ্ঞা
3: মোর 15 একর চাষ করছি আজ্ঞা
2: 15 একর চাষ
3: দুইটা চাষ হচ্ছে গোটে খরিফ হচ্ছে গোটে রবি হচ্ছে
2: হ্যাঁ তাহলে বর্তমান স্থিতিরে কোন কোন চাষ করছেন
3: এবার রবি হয়েছি তারপরে খরিফ মধ্যে হব
2: হলে ধান ধান চাষ
3: ধান ধান খালি ধান আছে
2: আউ কোন কিছু আছে তা সঙ্গে
3: নাই তারপরে আউ কিছু অপশন নাই আগে খালি ধান হচ্ছে
2: খালি ধান
3: চাষ নাই হ্যাঁ খালো জমি সব যাব
2: আজ্ঞা
3: পনিপরিবার কি অন্য তেল জিনিস কুড়া করা পাই সুবিধা নাই
2: আচ্ছা আচ্ছা তাহলে আপনার কোন এলআই পয়েন্ট কোন আছে কি
3: আমার এলআই পয়েন্ট পানি সুবিধা কিছু নাই আগে বোর করছু সরকার দ্বারা বোর হয়েছিল বোর করছু
2: সরকার
3: তো 24 কুইন্টাল নেওয়া পাই নিষ্পতি করছন্তি হলে মুখ্য সমস্যা হচ্ছে আমাকে ওই পানিপাগ দেখুন ধানটা ধান দাম বলে কিছু খরার পড়ছি অদিনিয়া বর্ষা আসছি ধান গজা বাড়লা সরকার প্রস্তুতি নেওয়া পাই বহুত হইরাণ রয়েছে আজ্ঞা
2: তাহলে আপনি কেমতি সব করছেন ধান এবে বর্ষা সব আসলে
3: ধান আজ্ঞা ধান আজ্ঞা জমি আনিকে অমল কলা পরে খড়ার রক্ষি পাল ঢাপি রকিছু
2: হ্যাঁ
3: খড়ার রক্ষি আনিকি হ্যাঁ দেখুন এক তারিখ টোকেন ইস্যু হল 28 তারিখ টোকেন ইস্যু হল আজ হল 12-13 দিন হল ধান উঠি পড়ু না বহু সমস্যা রয়েছে
2: হলে আপনার কোন কোন কিসম ধান লাগিছে আজ্ঞা
3: আগে আমি 120 দিন ধান করছিল জলদি অমল হওয়া পাই মোটা ধান করছিল
2: এটার কেমতি রোগ পোক কোন লাগিছে লাগে
3: নাই খরিফ রবিরে রোগ পোক সহ্য হলে খরিফ রেটি রোগ পোক হয়ে যায় রবিরে রবিরে কাণ্ড বিন্ধা বেশি হচ্ছে
2: কাণ্ড বিন্ধা নাই কোন কলে
3: নাই তাকে ঔষধ আমি পচারি করলু ঔষধ বাড়লু আনি স্প্রে করলু হলে বি কাম করু নাই
2: কাম করু নাই নাই কো ঔষধ কোন স্প্রে করলে আগে
3: না ঔষধ আমি ইয়ে করছিল আজ্ঞা রিজেন্ট আল্ট্রা স্প্রে করছিল আউ ইয়ে দিয়া হইছিল আমার রোগ পোক পাই বলিকি জাইম দিয়া হইছিল কোটা বি কাম করু নাই
2: হলে বর্তমান যে রবি ফসল তো সরলা আজ্ঞা কোন কেমতি কোন করবে
3: খরিফ পাই আজ্ঞা দেখুন এবার ধান তো আমার অমল সরিকি বিক্রি হয়ে পারে বিক্রি হলে তো সে পয়সা আনলে তো আমি রবি খরিফ পে প্রিপেয়ার হবু
2: কেমতি কোন প্রসেসটা কোন্তু কেমতি কোন
3: প্রসেস আজ্ঞা আমি এবার তলি পকাইবু তলি পকাইলা পরে কাদু করিকি রুয়া করিবু রুয়া সরলা রুয়া করে রুয়া কাম সরিবাকু আর সময় লাগিব
2: তাহলে কোউ পদ্ধতিরে আপন দাস
3: আমি আজ্ঞা ধাড়ি রুয়া করছু আজ্ঞা
2: ধাড়ি রুয়া
3: আজ্ঞা
2: হও আপনার সঙ্গে কথা হয়ে ভাল লাগিলা আকাশবাণী জয়পুর তরফ আপনার অশেষ অশেষ ধন্যবাদ
0: হেলা কিরে হেলা নাই যে
1: হ্যাঁ
0: গোটে গোটে করে পচার দিছ ভাই না সব যাক
1: আরে পড়া লিখা চাষী
0: ନାଇଁ ନାଇଁ ଆଜ୍ଞା ଡୁମିଶା କେତେ ପ୍ରକାର ଚାଷ ଯୋଉ କରୁଛନ୍ତି 15-20 ଏକର ଚାଷ କରୁଛନ୍ତି କେମିତି ପାରୁଥିବେ ଦୁଇ ପ୍ରକାର ଚାଷ ଦେଖ ରବି କରୁଛନ୍ତି ଆଡେ ଖରିଫ କରୁଛନ୍ତି ହେଲା
1: ନାଇଁ ନାଇଁ ନାଇଁ ତୁ କହିଲୁ ଯେ ସବୁ ହେଲା ଯେ ଆମେ ଗଲାବେଳକୁ ଟିକେ ଠିକଣା ଟିକେ କହିଦେଲେ ହେତା ନାଇଁ
0: ହଁ ଆମେ ଗଲାବେଳେ ଆମେ ଠିକଣାଟା ଆମର ପୁଣି ଥରେ ଆମେ କହି ରଖୁଛୁ ଆମ ପାଖକୁ ଚିଠି ଲେଖିବାର ଠିକଣା ହେଲା କିଷାନବାଣୀ ବିଭାଗ ମାର୍ଫତ କେନ୍ଦ୍ର ନିର୍ଦ୍ଦେଶକ ଆକାଶବାଣୀ ଜୟପୁର ପିନ୍କୋଡ଼ଟି ହେଲା 7640005
1: ନାଇଁ ନାଇଁ ନାଇଁ ଶୁଣ
0: ହଁ ଭାଇନା
1: ତୁ ଏତିକି କହିଦଉଛୁ ଯେ ଯେଉଁମାନେ ପଢା ଲିଖା ନଥିବା ପିଲା
0: ସେମାନେ ମଧ୍ୟ ଭାଇନା ଯଦି ସେମାନେ ନିୟମିତ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଥିବେ ତାହେଲେ ମଧ୍ୟ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆମର ବୈଠକରୁ ଆମେ କେତେ ପ୍ରକାର ବିଷୟରେ ଆଲୋଚନା କରୁଛେ ସେଗୁଡ଼ିକ ଶୁଣିକିରି ମଧ୍ୟ ସେମାନେ ତାଙ୍କର ଦୈନନ୍ଦିନ ଜୀବନରେ ଚାଷ ଜମିରେ କାମରେ ଲଗେଇ ପାରିବେ
1: ସେଥିପାଇଁ ଆମେ କହି ରଖିଛୁ ଯେ ନିୟମିତ ଆମର ପ୍ରୋଗ୍ରାମ କିଷାନବାଣୀ ପ୍ରୋଗ୍ରାମଟା
0: ଶୁଣନ୍ତୁ
1: ଶୁଣନ୍ତୁ
0: ହେଲା ଶୁଣିଲେ କେତେ କଥା ଜାଣିବେ ଆଉ ହେଲା ଯେ ଭାଇନା ଇଆଡେ ମେଘ ପାଣି ମିଶା ଆଇଲାଣି
1: କାଳ ବୈଶାଖୀ